ককড় খেজাইছি তুই নলি বারি কলি হীরা ককড় খেজাইছি রে লিসু যে রোলিস গড়না রগড় মে যা রে।

মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ।